0: আলজোর স্টাডিয়ামঠারে আয়োজিত হওয়া থিবা এক কার্যক্রমে সিকিম পুলিশকু ধ্বজা প্রদান করিবে। এই পুরস্কার হাসল করিবারে সিকিম পঞ্চদশ রাজ্য হেব। গতকালি রাষ্ট্রপতি আর্কিডারিয়াম এবং নামগেল তিব্বতলজি প্রতিষ্ঠান পরিদর্শন করেছিলেন। সেখানে রাষ্ট্রপতি সিকিমর সমৃদ্ধ পরিবেশ ও অর্কিড চাষ সম্পর্কে অবগত হয়েছিলেন। দেশের সর্বপ্রথম হাইড্রোজেন ডেমু ট্রেন্র শুভারম্ভ লাগি রেল মন্ত্রণালয় মঞ্জুরি প্রদান করেছে। রেলবাই ক্ষেত্রে এক সবুজ ও স্থায়ী গমনাগমনক প্রোৎসাহন দেওয়া দিগরে সরকার এক উল্লেখনীয় পদক্ষেপ। 1200 কিলোওয়াট শক্তি ক্ষমতা বিশিষ্ট 10 কোচ বিশিষ্ট এই হাইড্রোজেন চালিত ট্রেনটি জিন্দ ও সোনিপত মধ্যে ঘণ্টা প্রতি সর্বাধিক 75 কিলোমিটার বেগরে যাতায়াত করিপারিব। ভারত রোমানিয়া প্রতিরক্ষা সহযোগ যুগ্ম কমিটির দ্বিতীয় বৈঠক গতকাল নয়াদিল্লী অনুষ্ঠিত হয়েছে। দ্বিপক্ষ প্রতিরক্ষা সম্পর্ক অধিক সশক্ত করা হচ্ছে এই বৈঠকর মুখ্য উদ্দেশ্য। প্রতিরক্ষা ক্ষেত্রে জারি রয়েছে সহযোগর অগ্রগতি এবং অন্য কতক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগ বৃদ্ধি করা সম্পর্কে এই বৈঠকের আলোচনা করা যাইছে। এছাড়া সাইবর প্রতিরক্ষা, সামরিক মেডিকাল সহযোগ, যুগ্ম তালিম, ক্ষমতা নির্মাণ এবং প্রতিরক্ষা শিল্প সহযোগ আদি প্রসঙ্গকে নিয়ে ভারত ও রোমান মধ্যে এক দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগ যোজনা গতকাল এই বৈঠকের চূড়ান্ত করা যাইছে। বৈদেশিক ব্যাপার মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গত সন্ধ্যায় নয়াদিল্লীঠারে তাঙ্কর অস্ট্রেলীয় প্রতিপক্ষ পেনি ওয়ঙ্ক সহিত সপ্তদশ বৈদেশিক মন্ত্রী ঢাঞ্চাগত আলোচনার সহ অধ্যক্ষতা করেছন্তি। ডক্টর জয়শঙ্কর কহিছন্তি, ভারত প্রশান্ত মহাসাগরীয়, পশ্চিম এশিয়ার সাম্প্রতিক স্থিতি সমেত অন্যান্য আঞ্চলিক, বৈশ্বিক এবং বিবিধ প্রসঙ্গগুলিক এই আলোচনার স্থান পাইছিলা। এই অবসরের ভারত অস্ট্রেলিয়া মধ্যে জারি রয়েছে সমন্বিত রণনৈতিক ভাগিদারীর অগ্রগতি সম্পর্কে মধ্য উভয় নেতা সমীক্ষা করেছন্তি। আণবিক শক্তি উৎপাদন লাগি ইউরানিয়াম যোগান সমেত শক্তিক্ষেত্রর সম্প্রসারণ দিগরে সহযোগ বৃদ্ধি করা উভয় পক্ষ সম্মতি প্রদান করেছন্তি। এতদ্ব্যতীত অতি গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ আদান প্রদান প্রসঙ্গে মধ্যে দুই দেশ মধ্যে আলোচনা হয়েছিবা ডক্টর জয়শঙ্কর সূচনা দিয়েছন্তি। ভারত কানাডা অর্থনৈতিক ভাগিদারীর পরবর্তী অধ্যায় বিশ্বাস ভিত্তিক হওয়া সহ দুই দেশের সমৃদ্ধি দিগরে পথ প্রদর্শক হব বলে বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আশা ব্যক্ত করেছন্তি। গত রাতে কানাডার টরন্টোঠারে এক মন্ত্রীস্তরীয় অধিবেশনের উদ্বোধন দিয়ে সে এহা কহিছন্তি। শ্রী গোয়েল কহিছন্তি, সমন্বিত অর্থনৈতিক ভাগিদারী চুক্তিনামা দিগকু দুই দেশ গতি করুথিবা সময়রে বিশ্বাস মাধ্যমে নূতন বাণিজ্য ও পুঞ্জিনিবেশর সুযোগ সৃষ্টি হয়েছে। এই চুক্তিনামা ভারত ও কানাডা মধ্যে বাণিজ্য ও পুঞ্জিনিবেশ ক্ষেত্রকে অধিক সম্প্রসারিত করা দিগরে এক প্রমুখ ভূমিকা গ্রহণ করা সহ অন্য কতক ক্ষেত্রে সহযোগ লাগি নূতন সুযোগ সৃষ্টি করেছে। ক্রিকেট রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরু প্রথম দল ভাবে আইপিএল ক্রিকেটর চলিত সংস্করণের ফাইনালে প্রবেশ করেছে। গতকাল ধর্মশালাঠারে অনুষ্ঠিত কোয়ালিফায়ার ওয়ান ম্যাচে এই দল গুজরাট টাইটানসকু 92 রনে পরাস্ত করে ফাইনাল খেলবার যোগ্যতা অর্জন করেছে। গুজরাট টাইটানস টস জিতি প্রথমে বোলিং করার নিষ্পত্তি নিয়েছিলা। রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরু প্রথমে ব্যাটিং করে নির্ধারিত 20 ওভরে 5 উইকেট হরাই 254 রন করেছিলা। দল পক্ষরু রজত পট্টিদার মাত্র 33টি বলরু 93 রন করে অপরাজিত রহিব সহিত প্লেয়ার অব দ্য ম্যাচ বিবেচিত হয়েছিল। বিরাট কোহলি ও কৃণাল পাণ্ডিয়া 43 রন লেখায় সংগ্রহ করেছিল। 255 রন বিজয় লক্ষ্যর পিছা করে গুজরাট টাইটন্স আউ 3টি বল বাকি থাই 162 রনরে অল আউট হয়ে যাই। দল পক্ষ রাহুল তেওয়াতিয়া সর্বাধিক 68 রন করেছিল। রয়্যাল চ্যালেঞ্জর্স পক্ষের জ্যাকব ডফি 3টি উইকেট অক্তিয়ার করেছিলেন। আজ এলিমিনেটর পর্যায়ে সনরাইজর্স হায়দ্রাবাদ ও রাজস্থান রয়্যালস পরস্পরকু ভেটবে। এই ম্যাচ সন্ধ্যা 7:30 নিউ চণ্ডীগড় মোহালিঠারে অনুষ্ঠিত হব। মুখ্য সংবাদগুলিক পুনি থরে। প্রধানমন্ত্রী ভাবে নরেন্দ্র মোদীক কার্যকাল গতকাল পূর্ণ হেলা 12 বর্ষ। নির্বাচন আয়োগ দ্বারা কার্যকরী করা স্বতন্ত্র সঘন ভোটর তালিকা সংশোধনের বৈধতা সম্পর্কিত মামলাগুড়িক আজ রায় প্রকাশ করবে সুপ্রিমকোর্ট। এবং আইপিএল ক্রিকেটর চলিত সংস্করণের ফাইনালে প্রথম দল ভাবে প্রবেশ কলা রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরু। সম্বাদ শেষ হলা।
1: প্রভাত পরিক্রমা প্রযোজনা বিনয় কুমার
2: এতে যাই কার্যক্রম রিলে করে প্রচার কলু আকাশবাণী কট।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: এবে সিএনজি ভরি করন্তু সিধা সঞ্চয়।
4: গেল গ্যাস সিএনজি স্টেশন রে সিএনজি ভরন্তু এবং পয়সা আপে আপনক ফিউল ওয়ালেট রু পয়ঠ হই জিবো। অটো পাই 10000 টাকা, কার ও ছোট জানা পাই 15000 টাকা, ও বাস তথা বড় জানা পাই 20000 টাকা পর্যন্ত লাভ উঠান্তু, যাহা কেবল নুয়া সিএনজি গাড়ি কিংবা সিএনজি কিট লগাইলে সীমিত সময় পাই উপলব্ধ।
3: অধিক জানিবা পাই কল করন্তু 1800102928।

0: ললিতে তোমার মোর সম্পর্ক বিষয়ে বাবা কিছু শুনলে তাহলে তাঁকু সমস্ত বিষয় কহিদেবা হব নহেলে এইটা হব চরম বিশ্বাসঘাতকতা মু তুম ঘরক অতিথি হয়ে আসছিল তুম বাপাঠু পুয় ভি স্নেহ পাইলি তুমি তো সেবা শ্রদ্ধা আদরের মতো নিজ কানিপণতরে বাঁধি রখিল এতে আপনার করে নেল যে তুমি ছাড়ি নিমিষে মাত্র বঞ্চবা মো পক্ষে অসম্ভব
1: সত্যে এমিতিকা চাটু কথা কহবা কেবেঠু শিখিল
0: তুমি দেখবা দিনঠু
1: যা তুমি ভারি ইয়ে
0: সত্য কুচি ললিতে তুমি ছাড়ি মু বঞ্চিপারিবি
1: তাহলে মু কম করিবি একথা বাবা কৌন
0: কহিবি বলে ভাবুছি হেলে
1: আজি শুভদিন গাঁ দেবতী নিকটরে সমস্ত পর্ব মানুষ বাবা বি সেইটি অনেক চাল যা যা কহবার অজি বাবা কহিদিও
0: ঠিক অছি আজি কিছু গোটা সমাধান করিবা

0: ললিতে, তুমি এমিতি অধীর হলে চলিব? থয় ধর, তিন চারি মাস মধ্যে চালি আসবি, এই চাউ চাউ দিন গুড়া বিতিযিব।
1: কন হয়েছি মা, এমিতি কান্দুছু যে?
2: বাবা, ইয়ে কহুছন্তি তাঙ্কো দেশকু চালি যিবে বলে।
1: বিদ্যাপতি, এ কন সত?
0: হ্যাঁ বাবা, অনেক দিন হলা বিদেশ আসলে ঘর কথা মনে পড়ছে। তবে দুঃখ করিবানি বাবা, কথা দৌছি অতি শীঘ্র ফেরি আসিবি।
1: ও বাপ, যা নীলমাধব তোমার মঙ্গল করন্তু, হেলে হেলে ললিতাকে মোর চিন্তি ফুলি ন যা।
0: না না, এমিতি কুহনি বাবা, মো উপরে বিশ্বাস রখ।
1: সেই বিশ্বাসরে তো ঝিউকু তোম হাতরে টিকি দিয়েছি।
0: মো নীলমাধবক নামে শপথ করছি বাবা, তোম মানক নিকটক শীঘ্র ফেরি আসিবি।
1: ঠিক আছে,

0: হে প্রভু অন্তর্যামী, তুমি মোটারও অন্তর হইগলে, কিপরি বঞ্চিবি প্রভু, কিপরি বঞ্চিবি? একই কোলাহল শুভুছি, গাঁ ভিতরে নিশ্চয় কিছু বিপদ ঘটিছি, যাই দেখে। জয় প্রভু নীলমাধব।
1: বিদ্যাপতি, এইটা কোন সেই গুহা যেটি প্রভু নীলমাধব অছন্তি?
2: হ্যাঁ মহারাজ।
1: চল শীঘ্র ভিতরকু চল।
2: কি আশ্চর্য, মহাবেদি শূন্য পড়িছে, নীলমাধব বলে কুয়াড়ে?
1: কোন হেলা বিদ্যাপতি, প্রভু পীঠরে নাহান্তি?
3: তাহলে তাহলে আমার আগমন জানি সেই শবর ভগবানকু কোঠি লুচেই রেখেছে। যাও সৈন্য পঠাই শবর পল্লীকু বেঢি রখ, যদি সে শবর নীলমাধবঙ্কু ফেরেই ন দিয়ে তাহলে তাকু সবংশে ধ্বংস করে দিবি।
4: মহারাজাঙ্কর জয় হোক। এই সেই শবর বিশ্বাবসু মহারাজ।
3: মু জানে তুমি ভারি চতুর, মোর আসিবা জানি মহাপ্রভুঙ্কু কোঠি লুচাই রখিছ। কুহ বিশ্বাবসু, তোমার নীলমাধব গলে কুয়াড়ে?
0: এ প্রভু নীলমাধব, তোমার ভক্ত আজ বিপদরে পড়িছি, রক্ষা কর প্রভু, রক্ষা কর। তুমি কেউঠারে অছ দেখা দিও প্রভু, দেখা দিও।
5: রাজা ইন্দ্রদ্যুম্ন, মোর ভক্ত শবররাজকু বিনা দোষরে দণ্ড দিও নাহি, মো আদেশ মানি তাহাকু মুক্ত কর।

এই দারুঙ্কু উঠাইবাকু সমস্ত সৈন্যবল লাগি পাদে মাত্র টেকি আনি পারলে নাহি। হে প্রভু, মু এবে কি উপায় করিবি?

0: সম্পাদক সব আপত্তি বাপের তিন শ্রী সংস্থান আবার কলি পানি পঞ্চায়েত শ্রী টাঙ্গি লেঞ্জি
1: সরকার মহিলা সঙ্গ দাকে এফার্টমেন্ট নানি ইতিন লা বারসেন আনতিত গ্রাঙ্গে নামি বান্ডান দাকে গাইতে
0: বান্ডান নলে নিন রং গাই গাই লারপতি আই বিন্দো বারা জাতি লেন নে নে কই না মলে নি নে নে সুবিধা আসলে না গামলে ইতিতে কষ্ট রে লাইন নে গামলে সঞ্চয় অলি লেন না লেন না ওই তিন কলন্তর বাতি পাংলাই অনলাইন জানিং না তাই সেরিং তালি বকি আবিয়ার তাই আওন না বাবা না আবিয়ার তাই হ্যাঁ হ্যাঁ এতিলে সত্তা বিজনেস
1: কলন্তর তো আসি তোড়ে
0: ও কলন্তর
1: জাঙ্গান যা বসওয়ান
0: বসওয়ান বাক্ত কামে
1: বাক্ত কা ও বুন দিন তাং তে দি তাং গে
0: ও কুড়ি হাজার পাং লবিন দেন বাং গাজেন উঞ্জ সো দেতি 25,000 পাং লবিন দেন বাং গাজেন মলা সো দেতি ও এতিলে মেলে এত গামলে জি না তো ইন্দ্রং মাইন আলু আজি আল্লাহ নলো যে সত্তা নিলে আতিম লাই আসরে তি তিনে দেন এতেলে আবার আলম লাই সত্তা তনং ইন্দ্রং তাই তাই জি তিন জাতে ইন্দ্রং ইরা
1: তেলে নামি ইয়াং মাম্বে ইন্দ্রং তা কাকু ডালে
0: আলেন নাকু ডাইলাই ইচ্ছি বর্ষ লিং না তেং না ডেলি বিন্দু আলেন শিলিং লা শিলিং লা শিলিং লা নেতেলে শ্রী আঙাতি তৃতুমনে তিনদিন জুমলে আমে বা গামলা ত্রে মলয় সলা কাবাতি তাই আং ত্রে নজার টং কলা কাবাতি তাই তিল কে তিল কে যা প্রবীণ ডেলি দেও তিল পাতিলে তিলে কমিলে ই রাজি
1: তাহলে আমি দুরাং কি নরমন তাহলে আমি আমি বাঁধে দেব পারা না জিতে
0: আকই আজি
1: নামি তিয়া নামি তমতম আজজনে যাইতে নামি কেনে করুণা কেন আবদ্ধ লগে ন তো আজি ইমৃতি আছে ক্রাসেল নম্বর নম্বর সরকার এতে মহিলা সংঘ জাকা লাগা গেলাম মহিলা সংঘ দিয়েছ নানা প্রকার সুবিধা নেব আমি এখানে ভিডিও নিয়ে এলা পুঙ্কতে হ্যাঁ ভিডিও নিয়ে এলা পুঙ্কা এতে সংঘ নিয়ে এসব মহিলা সংঘ জি বান্ডান আগাই আসে লেবু জানতেছি হ্যাঁ আমি আগলাম নেবে এতে কুকুরা পালন বা আসে লেবু জানতেছি এতে কমেড জিনিসব কমেড আসে বা লেবু জানতেছি তেসর বার সানুরু আতাইতাই জন আতাইতাই এতে মানে হলানজি আসে ট্রেনিং দিতিবি জি ইয়ে নিনা নামে লেবু ফ্রি গাগানা তো ফ্রি হ্যাঁ এতে সময় সময় যদি গ্রুপ লেবে বোধিত আসুদা রাঙা ডেলেন দেন লেবু নিতাই সরপঞ্চ পরে জিরাইতে মেম্বর জি এতে লং লং নেগান মেম্বর দ্বিতীয় নম্বর জিরাতাই কানে মহিলা সংঘ সভাপতি বা সম্পাদিকা কারণ জি ওয়াল তো জি গর্জান লে মাস্টার সময় ইত্যাদি যা কাজা কা আমি বার ফাবার ডক কাজা কে সরকার বহুত আবি আড দায়িত্ব দিবেতে আবি আগলাম বিনেতে আগলাম বিনে আবি ব্লক ইবাতে আবি ওয়ান ব্লক বিনে
0: গুমা
1: গুমা গুমা আইলে তে ব্লক আপুতে জি দা এসিও এসিও লোক আবি অফিসার ডক আনি বার মাইতে নে ইতি ইতি মলনে সুবিধা ডক ও আর আবি আবদ্ধ মধ্যে
0: যা বতং আইডো লে কিরোসিন ইঞ্জিন গাবে বার আলুম লাগো কোনি মনরাঞ্জি এতেং সুগলি বাতিন নামি আউ মায়ে মাইলি পাশে না ডো সত্য কো না সত্য কো লে ডুম্বার আমাং মাই জিমালজি
1: একটা কমপ্লেন আমি
0: তো জি কমপ্লেন আমেলাই লিবুলে

শ্রোতাবন্ধু আপনার কার্যক্রম শুণুচার আকাশবাণী জয়পুর কেন্দ্রর সময় বর্তমান দিন গোটায় বাজবাক যাচ্ছে। শুণন্ত হিন্দি সম্বাদ রিলে করে প্রচার করুছু আকাশবাণী দিল্লি।

0: ভাই বইনিমন, নাটো গেলানি দুই দুই গুণে চার, শুনবা কি ন পাসরা।
1: এ টকি মন আনা ডাবুয়া না চাউল শাক গেনবার আছে।
2: আজি মোটটা মুই ন দেই মা, কালিকে বালি দেখবা কি যিবার আছে।
3: মুই মিশা ন দেই।
4: শ্রোতা বন্ধু, আপনার কার্যক্রম শুনছেন আকাশবাণী জয়পুর কেন্দ্রর। এবে আসুন শুনবা আজির চাষবাস কথা। আজ এর শুণু আম্ব চাষ সম্পর্কের এক ক্ষুদ্র আলোচনা আলোচনা করছেন গায়ত্রী সাহু।
5: আজ আমি চাষবাস কথায় শুণবা ফলর রাজা আম্ব চাষ বিষয়ে। আম্ব ভারতের এক প্রমুখ ফল অটে, এহাকু ফলর রাজা বলি মধ্যে কুহা যায়। ছোটঠারু বড় সমস্তে আম্ব খাইবাকু ভল পাঁতি। আম্ব স্বাদিষ্ট হওয়া সহ পৌষ্টিক মধ্য অটে। এথিরে ভিটামিন এ, ভিটামিন সি, এথিরে ভিটামিন এ, ভিটামিন সি ও বহুত পোষক তত্ত্ব রহিথায়। আম্ব চাষ ওড়িশার অনেক জেলায় করা যায়, বিশেষ করে কোরাপুট, কেউঝর, ময়ূরভঞ্জ, ঢেঙ্কানাল ও গঞ্জাম, এইপরি বহুত গুড়িয়ে অঞ্চলরে আম্ব চাষ ভালো হুয়ে। গরম ও মধ্যম জলবায়ু আম্ব চাষ পাই উপযুক্ত অটে। ভাল নিষ্কাশন থিবা দোআসা মাটি আম্ব চাষ পাই সর্বোত্তম মনা যায়। আম্ব চাষ পাই প্রথমে ভাল জমি বাছিবা দরকার। জমিকু চষি করি সফা করা যায়, পরে গাত খোলি সেথিরে গোবর সার, জৈবিক সার ও মাটি মিশাই ভরা যায়। ভাল গুণবত্তার কলম চারা লগাইলে শীঘ্র ফল মিলে। সাধারণতঃ বর্ষা ঋতুরে চারা লগাইবা ভাল হুয়ে। চারা লগাইবা পরে গছকু নিয়মিত যত্ন দেবা দরকার। ছোট গছকু সময় সময়রে পানি দেবা উচিত। গছ চারিপাখরে ঘাস হেলে সেগুড়িক সফা করিবা আবশ্যক। জৈবিক সার ব্যবহার কলে গছ সুস্থ রহে ও ফল মধ্য ভাল হুয়ে। আম্ব গছরে বিভিন্ন প্রকার পোক ও রোগ লাগিপারে, যেপরিকি ফল মাছি, পত্র মোড়া পোক ও ফঙ্গস রোগ। এর নিয়ন্ত্রণ পাই সফা সুতরা রাখিবা ও জৈবিক ঔষধ ব্যবহার করিবা উচিত। নিম তেল ছিটাইলে মধ্য পোক কমি যায়। আম্ব গছ সাধারণতঃ কিছু বর্ষ পরে ফল দেবা আরম্ভ করে। গ্রীষ্ম ঋতুরে আম্ব পকে। আম্বর অনেক প্রজাতি অছি, যেপরিকি হিমসাগর, দশহরি, লঙ্গড়া, অম্রপাড়ি ও মল্লিকা। প্রত্যেক প্রজাতির স্বাদ অলগা হুয়ে। আম্ব কেবল খাদ্য নুহে, এহারু অনেক পদার্থ মধ্যে প্রস্তুত হুয়ে। কঞ্চা আম্বরু আচার করা যায়, চটনি করা যায় ও আম্ব পনা তিয়ারি করা যায়। পাচিলা আম্বরু আম্ব জুস করা যায়, আম্বরু জাম করা যায়, আইসক্রিম মধ্যে তিয়ারি হুয়ে। আম্ব চাষ চাষীঙ্ক পাই লাভজনক চাষ অটে। বজারে আম্বর চাহিদা সবুবেলে রহে। ভাল পরিচর্যা কলে চাষী ভাই মানে ভাল লাভ পাইপারন্তি। এহাসহ আম্ব বগিচা পরিবেশকু সবুজ ও সুন্দর করে। সরকার মধ্যে উদ্যান চাষ পাই চাষীঙ্কু বিভিন্ন সহায়তা দেউছন্তি। ভাল চারা, প্রশিক্ষণ ও সহায়তা যোগাই দিয়া যাউছি। তেণু আজিকালি অনেক চাষী আম্ব চাষ প্রতি আগ্রহ দেখাউছন্তি। শেষে কহিবাকু গেলে আম্ব চাষ এক লাভদায়ক ও পৌষ্টিক ফল চাষ অটে। এহা চাষ করি চাষীমানে আর্থিক ভাবে স্বাবলম্বী হয়ে পারিবে। তেণু আমি সমস্তে অধিক ফল গছ লগাই পরিবেশকু সবুজ করিবা ও চাষীঙ্ক আয় বড়াইবা। আম্ব গছ আম ওড়িয়া সংস্কৃতি সহ মধ্যে জড়িত অটে। পর্বপর্বাণি, পূজা পাঠ ও শুভ কামরে আম্ব পত্র ব্যবহার করা যায়। ঘর দুয়াররে আম্ব পত্রর তোরণ বাঁধিলে শুভ মনা যায়। তেণু আম্ব গছর ধার্মিক মহত্ব মধ্যে অছি। আম্ব চাষরে ধৈর্য ও যত্ন বহুত দরকার। ছোট চারাকু পশুমানঙ্ক ঠারু রক্ষা করিবা উচিত। গছ চারিপাখরে বাড় দেলে ভল হুয়ে। বর্ষা দিনরে পানি জমি ন রহিবাকু ধ্যান দেবা দরকার, কারণ অধিক পানিরে গছর মূল পচিযাই পারে। আম্ব চাষ কেবল এক চাষ নুহে, এহা চাষীঙ্ক পাই গোটিয়ে আয়ের মাধ্যম অটে।
4: আজির চাষবাস কথার জানিলে আম্ব চাষ সম্পর্কে আলোচনা করেছিলেন গায়ত্রী সাহু। শ্রোতা বন্ধু, আপনার কার্যক্রম শুনছেন আকাশবাণী জয়পুর কেন্দ্রর। এবে আসুন শুনবা মহিলামানক পাই কার্যক্রম ঘর ও ঘরণী। প্রযোজনা করেছেন মনোজ কুমার পূজারী, উপস্থাপনায় অছেন

0: প্রিয় শ্রোতা বন্ধু, কার্যক্রম আরম্ভ করিবা পূর্বরু চলন্তু শুনি নেবা গোটে সুন্দর বিচার।
1: জীবনের সমস্যা যেতে বড় হেলে মধ্য নিজের আত্মবিশ্বাস ও চেষ্টাকু কেবে সান করন্তু নাহি, কারণ অন্ধার যেতে ঘন হেলে বি গোটিয়ে ছোট দীপর আলোকতাকু দূর করিবা পাই যথেষ্ট হইথায়। চালন্তু শ্রোতা বন্ধু, বর্তমান শুনিবা আজির দিনর বিশেষত্ব বিষয়ে।
0: তেবে শ্রোতা বন্ধু, আজির দিনর বিশেষত্ব হচ্ছে ঈদুল জুহা। ঈদুল জুহা বা বকরি ঈদ মুসলিম মানঙ্কর সম্প্রদায়কর এক প্রমুখ ও পবিত্র পর্ব অটে। এই পর্ব ত্যাগ, বলিদান এবং অল্লাহঙ্ক প্রতি অপার ভক্তির প্রতীক। ইসলামিক মান্যতা অনুযায়ী হজরত ইব্রাহিমক মহান আত্মবলিদানর স্মৃতিরে এই পর্ব পালন করা যায়। এই দিন মুসলমান ভাই মানে নূতন বস্ত্র পরিধান করে মসজিদরে একত্রিত হয়ে সামূহিক নমাজ পাঠ করতে। নমাজ পরে পরস্পরক আলিঙ্গন করে ঈদর শুভেচ্ছা জনাতে। এই পর্বরে পরম্পরা অনুযায়ী কুরবানি বলিদান দিয়া যায় এবং সেই মাংসক তিন ভাগ করে নিজ পরিবার সম্পর্কীয় এবং গরিব অভাবী লোকঙ্ক মধ্যে বন্টন করা যায়। এহা সমাজরে প্রেম দয়া এবং সদা ভাবনা সৃষ্টি করে। তেবে শ্রোতা বন্ধু, বর্তমান শুণন্তু গোটে নাটক যাহার বিষয় রয়েছে কহিলে রাগিবনি তো, এবং এহাকু রচনা করিছন্তি সুব্রত সামন্তরাই, প্রযোজনা করিছন্তি রঞ্জন কুমার বেহেরা, অংশগ্রহণ করিছন্তি মানস রঞ্জন বারিক, সুব্রত সামন্তরাই, নিবেদিতা পণ্ডা, কৌশিক পটনায়ক এবং মোনালিসা পণ্ডা।

0: సిద్ధు. హలో సిద్ధు.
1: హాయ్.
0: తుమకు తో ఫిష్ కరి మరి మాచ తరకారి ভাল লাগেনি না?
1: না, আজিকালি সব ভাল লাগুছি মতে। যা আগর ভাল লাগুতলা বরং তাহাই আও ভাল লাগুনি।
0: এবে কোন চলছি?
1: তার যাহা চালো। তোমার সেতরে মুন্ড পুরাইবার নাহি। তুমি তোম বাটে খাইকি যাও। সিধু সহ কথা হোনি।
0: মানস ভাই, এমিতি কাই কি কউছ? তুমি মো উপরে রাগিছো কি? মু পরে তোমার গেলা ভৌনি।
1: ভৌনি কি? তু থাও থাও থাও কহনি। লাজ লাগুছি মতে। তো ভলি জনে লোভি সুবিধাবাদী আউ স্বার্থী ঝিও কো
2: মানস থাও রে প্লিজ সেতিকি থাও
1: রহসি ধো মতে আজ কহিবা কুদে।
3: হ রে, এতে বর্ষ তো জীবনর নষ্ট করিছি এ জিও, তু চুপ রহি পারিবু কিন্তু আমে নহ।
1: মানস আউ বিকাশ চুপ কর আউ চালো জিবা এঠু। প্লিজ প্লিজ চালো ইয়ার তমান এঠু চালো।
0: রুহ সিদ্ধার্থ রুহ, সেমানকু কহিবা কু দিও, এট লিস্ট মু তো জানিবি কোন কহুচন্তে সেমানে।
1: নাই সীমা ছাড়ো, সে সব কিছি নাই চালো।
4: হ সীমা শুন, সিধু তু চুপ কর। তুমি কোন সতরে জানিন এসবু মু কাহিকি কহুছি না? সবু জানি পুনি অভিনয় করছ।
3: এসবু কেস রে ঝিও মানে বেশ আগুয়া না? কোন মু কিছি জানিনি শুন না ঝিও মু না কোন সীমা।
0: মানস ভাই আও বিকাশ, মু সতরে জানিনি তুম দুইঙ্ক রাগ কোঠি। জানতরে তো মু এমিতি কিছি করিনি যা তুম মানকু এত্তে কষ্ট দউছি। তথাপি যদি মু কিছি ভুল করিছি সেথিপাই সে ভুল সুধারিবাকু আউ পশ্চাতাপ করিবাকু মু রাজি অছি।
3: সীমা, তুমি কোন জানিন কি সিদ্ধু তুমি কেতে ভাল পায়? গ্রাজুয়েশন টাইম রে সে তুম পাই পাগল থিলা।
4: সে তো পাই কেতে স্বপ্ন দেখিথিলা, তো পাই সে আম সমস্তঙ্কু ভুলি যাইথিলা। আউ তু শেষরে তাকু অ্যাটলিস্ট থরে তু তাকু বুঝিবাকু ট্রাই করিথান্তু। সিদ্ধুঠু তু ভাল পিলা কেবে পাই নথান্তু।
0: বিকাশ, মানস ভাই, 10 বর্ষ তলে গ্রাজুয়েশন টাইম র কথাকু নেই তুমি মো উপরে রাগিছ। কাহিঁকি না তুম সাঙ্গকু মু আই লভ ইউ র উত্তর দেই নথিলি।
2: সীমা, মু তোমাকে পছন্দ থিলি আর তুমি বি মতে। তুমি মতে ছাড়ি আউ কাহাকু কেমিতি বাহা হয়ে গল? সীমা, থরে বি মু কথা চিন্তা কলনি?
0: হ সিদ্ধার্থ, চিন্তা করিলিনি কারণ সে সময়রে মো বাপা মা আউ পরিবার কথা অধিকা ইম্পর্টাণ্ট থিলা। মো পাই মো বাপা নিজ অটো বিকি স্কুটি কিনি দেইথিলে। মো মা বাপা সেমানে কেতে স্যাক্রিফাইস যে করছন্তি মো খুশি পাই সেমানে মতে সবু কিছি দেইছন্তি। আউ যেতেবেলে মো সময় আসিব মু কহিবি মা বাবা তুমি যে পিলাকু পছন্দ করিছ মু তাকু বাহাইবিনি কারণ মু গোটে পিলাকু ভল পাই মু তাকু হি বাহাবি। এমিতি করিবার থিলা না?
2: এথিরে অসুবিধা কোর্থিলা সীমা?
0: না, অসুবিধা তুম পাই নহে সিদ্ধার্থ, মো পাই থিলা কারণ তুমি থিল জাস্ট গ্রাজুয়েশন করিথিবা পিলা, চাকরি বাকরির কোনসি খবর নথিলা। আউ তুমি ভল পাইবারে অন্ধ হয়ে কেবল মো সহিত এতে সময় বরবাদ করুথিল যে নিজ কেরিয়ার পাই ভি চিন্তা করুনথিল।
3: সিদ্ধু, সীমা কহিবার অর্থ তু থিলু বেকার, টঙ্কা ন কমাইলে কৌ ঝিও কেবে হ কহিছে না কহিব?
0: না, মো কহিবার অর্থ যদি সে সময়রে মু হ কই দেইথান্তি তো সিদ্ধু তাঙ্ক ভবিষ্যতকু এতে গুরুত্ব দেইনথান্তে। মনে অছি সেতবেলকু তুম রোজগারর আবশ্যকতা কেতে থিলা? তুম বাপা রিটায়ার হয়ে যাইতিলে।
2: হ সীমা, মনে অছি কিন্তু হ কহিতিলে বি কিছি অভাব হইনথান্তা তোমার।
0: হ মোর হইনথান্তা কিন্তু তুমি আজি যাহা অছ তাহা নথান্ত। তুম ভলি পিলা মানে প্রেমরে অন্ধ হই ভবিষ্যত ভুলি যান্তি। আউ গোটে কথা, মু এবে সিঙ্গেল, 7 বর্ষ আগরু মোর ডিভোর্স হয়ে সারছি।
2: কিন্তু কাহিঁকি সীমা?
0: ছাড় সে কথা, সে বহুত কথা আছে, আউ দিনে কহিবি।
2: কহিলে রাগিবনি তো সীমা? আমি আগকু কেবে দেখাবা?
0: তুম ইচ্ছারে।
2: সীমা, কহিলে রাগিবনি তো?
0: রাগিবা কথা হইতিলে নিশ্চয় রাগিবি।
2: তুমি রাগ পছে মু কহিবি, স্টিল আই লাভ ইউ সীমা।
0: আচ্ছা,
2: রাগিল কি?
0: না, রাগিনি, ভালো লাগিলা।
5: পাইছ

0: বালি গজা মতে ছাড়িকি তুই নজরে মোর বালি গজা বালি ফুল বন্ধু কায় মজা
1: আমার লগে গীতা আছে বলে বাজাই দেবু তোমাকে শুনাই দেবু
0: ধন্যবাদ আজ্ঞা
1: জোয়ার জোয়ার।

0: Calla.
1: ହ୍ୟାଲୋ ସରଦା ଲାଗବା ଗୀତ
2: ହେଲୋ ମାମା ଜୁହାର ଲାଗୁ
1: ଜୁହାର ଜୁହାର କେନ୍ତା ଅଛସ୍
2: ଭଲ ଅଛେ ମାମା ନିମା ଅଛେ ଆଉ ଆପଣ ମାନେ କେନ୍ତା ଅଛନ୍
1: ଆମର ବାଞ୍ଜାକେ ଜବର ତପତ ବିନି କଣ ହେଲେ ବୋଇନି ନହେଲେ କଣ ହେଲେ ବାଇ ତାକେ ଗୋଟେ ଖାଇଛେ କାଖଟା ଗୋଟେ ଗେନ୍ ଦେଲେ ଖାଇଛି ବୋଲାନି
3: ବେଶୀ ବେଶୀ ତପତ ତ ସେଟାର ପାଇଁ ବେଶୀ ତପତ ହେବାଟେ বেশি গরম লাগলানি এবাটে বইলনি
2: হ্যাঁ গরম বহুত আমার বাটে সবু বাটে মামা গরম তো বহুত আউ খরা তো প্রবল খরা হচ্ছে খারা হচ্ছে আউ কাহি বি ভাল লাগবা না আউ আজি টিকে কর মেঘ টিকে আলা খালি পবন নাই করে উড়ে দেলা আউ ফের খরা করে দেলা তো বহুত খরা হচ্ছে মামা টিকে সতর্ক রহমা সচেতন রহমা আমার ঝামরানু রক্ষা পামা মামা
1: আজি কাই গীত শুনবাকে মন আছে
2: আজি শ্রদ্ধা লাগবা গীত কে শুনমা আমার গীতটি অছি সেটা সত্যনারায়ণ অধিকারীর গীত গোটে শুনমা মামা
1: আছে আমার লোকে শুনাই দেব তোমাকে পুরনা গীত গোটে শুনাই দেব
2: গীতটা শুনমা
1: আলে জোয়ার লাগো তেবে
2: জোয়ার মামা

করিরে শিবসা এনে তেনে পালি উলি করিরে শিবসা এ মুসাকে ন মারলে পচে বড়ে দোসা এ মুসাকে ন মারলে পচে বড়ে।

বলিরোর আছে মুসার লাগি হেসি প্লেগ প্লেগ প্লেগ বলিরোর আছে মুসার লাগি হেসি এ রোগ হেলে লোক মরি মিশা যাইছি এ রোগ হেলে লোক মরি মিশা যাইছি মুসা ওসো পেপারমেন্ট পোড়া ভাই রেসি মুসা ওসো পেপারমেন্ট পোড়া ভাই রেসি এ ওসোকে দেই করি মুসা মারি হেসি এ ওসোকে দেই করি মুসা মারি হেসি গা গহলির সরতে লোক মোর কথা শুনা গা গহলির সরতে লোক মোর কথা শুনা ওদার থানি বেলা বেলি ওসো ঘেনি আনা ভাই টানা রে ওসো আনা এ মুসা মুসা এ মুসা রে মুসা এ মুসা মুসা মুসা মুসা মুসা মুসা মুসা ঘর বেড়া ডঙ্গর চুটিয়া চুচন্দ্রা মুসা ঘর বেড়া ডঙ্গর চুচন্দ্রা মুসা এ মুসা।

0: বেল সারি গালাও
1: হ্যাঁ বেল মিশাই গেলা
0: আরে জনমানে মনকে এমন খরলা গীত মন বাজে নাই তা আইবা আটকে সে মনকে বাজাই দেব কাই গেন বললে এবে নুয়া নুয়া গীত মন আমরা পাইব মন খয় রাইনি জিগাই জিগাই আন করি কাই সে শুনাইবার আছে কি
1: শোনাইলে তো শোনাইবার ইচ্ছি
0: আরে জুতেবে গালি নি পাইব মন জোয়ার জোয়ার

দেশিয়া ভাষার কার্যক্রম চৈতি জহ্নরে প্রচার কল হ্যালো সারদা লাগবা গীত উপস্থাপনার লালমোহন মিশ্র এবং পঞ্চানন দাস আকাশবাণী জয়পুর সময় সন্ধ্যা ছটা হওয়া যাচ্ছি হিন্দি সম্বাদ রিলে করুছু আকাশবাণী দিল্লি রু।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইতিলা, রাইট? হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: প্রখ্যাত কণ্ঠশিল্পী কিশোর কুমারঙ্ক বিষয়ে কহিবা বোধহুয়ে কম হয়েযিব, যেতে আপন কহন্তু সবু কিছি কথা, সবু কিছি সংলাপ, সবু কিছি শব্দ নিয়ন্ত পড়িযিব। কিশোর কুমারঙ্ক কণ্ঠরে যেতেবেলে হুডলেই আরম্ভ হয়ে যায়, তো মঞ্চ বি যেমিতি অডিয়েন্স পাখুকু চালি যায় এবং অডিয়েন্স মঞ্চ উপরকু আসি যাআন্তি। সেমিতি গোটে সুন্দর গীত হুডলেইকু নেই ঝুমরু চলচ্চিত্রর। নিজস্ব গীতরচনা এবং সঙ্গীত নির্দেশনায় শিল্পী হলে কিশোর কুমার।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: আপন শুনুছন্তি চির সবুজ কার্যক্রম। হিন্দি চলচ্চিত্রর পার্শ্ব গায়ক মুকেশঙ্ক কণ্ঠরে এমিতি এক গীত নাই যাহাকি আম হৃদয়ক ছুঁই নাই। সে রোমান্টিক গীত হো বা জীবন দর্শনর গীত হো, যাহা বি গীত হো, সবু গীত আপনার মনক ছুঁই ছুঁই যায়। এমিতি কিছি মুকেশঙ্কর গীত আছে যাহা জীবনর কথা কুহে, বঞ্চিবার রাহার গোটি সুন্দর নিদর্শন দেই যায়। সেমিতি গোটি সুন্দর গীত অনাড়ি চলচ্চিত্রর শৈলেন্দ্রঙ্ক গীত, সঙ্গীত শঙ্কর জয়কিষাণ।

0: আপনার ঘরটা 1970 তৈরি রাইট হলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে
1: আরে এটা একদম সিম্পল এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস
3: এথর শুনন্তু গজল শিল্পী হলে মিতালি সিং মালিক গমনামক গীত সঙ্গীত ভূপিন্দর সিং

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: এথর অন্য এক গজল শিল্পী হলে চন্দন দাস, কাতিল সিফাইঙ্ক গীত, সঙ্গীত জয়দেব কুমার।

জব উই মেট এই চলচ্চিত্রে শিল্পী লে মোহিত চৌহান ইরশাদ কামিলী গীতক সঙ্গীত সজাই প্রীতম এথর শিল্পী নীরজ শ্রীধর কবিতা সেঠ এবং সাথী ইরশাদ কামিলী গীত প্রীতম সঙ্গীত নির্দেশনার চলচ্চিত্র ককটেল।